অনুষ্ঠানে আজ রয়েছে আধুনিক গানের আসর সঞ্চারী। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটি, এটা মনে রাখা চাই, সুখেরই বিপরীত দুঃখ, কিন্তু আনন্দের বিপরীত নয়। বস্তুত দুঃখ আনন্দেরই অন্তর্ভুক্ত, কথাটা শুনতে শত বিরুদ্ধ কিন্তু সত্য। রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। এবারে বলবো পণ্ডিত জওহরলাল নেহেরু সম্পর্কে কিছু কথা। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু জন্ম থেকেই ভাগ্যের সহায়তা পেয়েছেন তিনি। পরে দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি যখন আপোষহীন সংগ্রামী, তখন জেল থেকে লেখা নিজের ছোট্ট মেয়ে ইন্দিরাকে চিঠিগুলি থেকে বোঝা যায়, শত কাজের মধ্যেও ছোটদের প্রতি তার ছিল এক গোলাপ মাখা মন। জওহরলাল নেহেরু দীর্ঘ ১৭ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক ভারতের নির্মাণ এবং গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ তার মাধ্যমেই হয়। তিনি পঞ্চায়েতি ব্যবস্থার পথকে প্রশস্ত করেন। তিনি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যবস্থা ও রাষ্ট্রীয় বিজ্ঞান পরীক্ষাগারের মতো গুরুত্বপূর্ণ সংস্থা স্থাপন করেন। বিশ্বে ঠান্ডা লড়াইয়ের সময় তার জোট নিরপেক্ষ আন্দোলন এবং শান্তির প্রচেষ্টায় পঞ্চশীল নীতি ভারতকে এক সুস্পষ্ট পথের দিশা প্রদান করে। তার স্বপ্ন ছিল ভারতের দারিদ্র, কুসংস্কার, অজ্ঞানতা দূর করে বিজ্ঞান ও প্রযুক্তির আলো জ্বেলে দেওয়া। তার মতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। ১৯৫৫ সালে তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। শিশুদের প্রতি ছিল তার অপরিমেয় স্নেহ। শিশুরা আদর করে তাকে চাচা নেহেরু বলে ডাকত। তিনি বিশ্বাস করতেন শিশুরাই দেশের ভবিষ্যৎ। আজ তার প্রয়াণ দিবসে রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম।

এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলি বয় আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল সন্ধে 5টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 5:30 স্বরাজ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো।

এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হলো। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি বারাটাং আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে।

0: এবারে আধুনিক গানের আসর সঞ্চারী। গানের সঙ্গে থাকবে প্রেম নিয়ে কিছু কথা। প্রতীক্ষারত প্রেমিকার দিবস রজনী কিভাবে কেটে যায় তা সে নিজে ব্যক্ত করতে পারে না বাতায়নে বসে, তাই তো প্রতীক্ষার অবসান করতে চিঠি লিখতে বসে ভাবনায় নিমজ্জিত হয়।
1: কি লিখি তোমায়?

প্রেম তার সীমাহীন সীমানা, আকাশ ও সাগরকে উল্লেখ করে তার প্রকাশ করে এবং পৃথিবীকে সাক্ষী রেখে দুজনকে দুজনার স্বপ্ন দেখায়।

প্রথম দেখায় সে এক শিহরণ আনে, যদিও তার ঠিকানা তো রাখিনি, মন তবুও তার কথাই বলছে এবং একসাথে পথ চলার স্বপ্ন দেখে।

জীবনে এমন অনেক সময়ই হয়ে থাকে, প্রেম যেন জীবনের এক ধরা ছোঁয়া, দেওয়া নেওয়া, চাওয়া পাওয়া সব কিছুর ঊর্ধ্বে। শুধু দূর থেকে ভালোবেসে যাওয়ার কথা বলে সেখানে হয়তো কিছুই পাওয়ার নয়।

0: প্রেমে ব্যথা পাওয়া সে এক মণিহার, যার কাঁটা মনের ভিতর বিঁধতে থাকে, দুঃখকে গ্রহণ করে আর সুখ প্রেমিকে দান করে।
1: ও

প্রেমে যখন প্রশ্ন ওঠে, যখন ধরা পড়ে যায় স্বপ্নে, তখন দাঁড়িয়ে নীরবে চেয়ে থাকা ছাড়া আর কিছুই ঠিক মনে হয় না, আর তাতেই অনেক না বলা কথা প্রকাশ পায়।

মন যখন জানতে চায় কেন কিছু কথা বলে না, শুধু চেয়ে থাকতেই যে আনন্দ, এই চাওয়ার মধ্যে রয়েছে আকাশ বাতাস আরও কত কি, যা ভাষায় প্রকাশ হয় না, প্রকাশ হয় সুরে সুরে।

এই গানখানির সঙ্গে শেষ হলো আধুনিক গানের আসর সঞ্চারী। এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভা রানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।